কেজেগা নশুনিল ওং বুদরে ফুজিবং তে আর কে শুনিবার জেবং দেবিকা চাকমা গান মনত বানিয়ে গান শুনিছে দেবিকা চাকমার।

ইকে জে গানো সিনলং মনত বানি দীপিকা চাকমাকে গান আর ইকে শুনিবাতে যে সিলর ইন্দিকি ইবেন যীশুখ্রিস্ট গান এই সংসারত শুনিছে এই সংসার গান

0: ওলে ছুটি জং চু তুম চুম দু জুয়াল ফাকনা লথন হুনা আকাশবাণী আইজোলা থোকতেনা ফাকনা লা আনথন কান গাই থাক হো থেতে নি আ লথম ওয়ানি কানিয়া আকাশবাণী আইজোলা চঙ্গা পোয়ান ছো আনি
1: হে হি আকাশ ফানি আইজোল আনি চানচিন থার লংসার জুয়ালি লংাই থাং উ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আনরাম শ্যাম থানা কোঙা মিপুই আন তেলভেজেল চু ইন্ডিয়া তান রৌলু আটলিং আনি হাতি হে থু হি ফো ইন আকাশ ফানি আন কি বাত হু না মান না আসইন এশিয়া থাং লম্বিয়ালা ইন্দৌ না বৌরাক উমে কফাঙা রাম মিপুই তিন হে না আঙেন না চিছং সঙ্গ শ্যাম চুয়ান থো পথো ছলে তে আহ মিপুই তে চু রং কচাক লৈ লুর তে রম্পো না জিন ছুয়াকি লুরিন লে হুন্ এঙেমুটি ছুংচু ওয়া ছুয়ানা লিরথে ইন মানচোম ওয়ারতুর আঙেন না ইন জোম হো ছাতাং ইন রাম খোয়ালে তুই জং জং তিন হে না লোম থু আসই আনি সরকার নয়া ইন্সুরেন্স স্কিম সং সং তার লং ইন পু মোদি আচুয়ান প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা নয়া কুমখা প্রিমিয়াম চেং সোমনি চৌ ইন তো সাল তো পাল থুলা ইন এনকোল না চেং নয় ইথেন আন্দং থে আদি আে স্কিম হি মি ভাইবেল ছেসুঙা পড়িয়া চুয়াং ইন আনজোম তো থুলে আনজিং ভাইবেল ছেসোমনি পড়িয়াচু মেছিয়া আনি আদি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা নয়া কুমখা প্রিমিয়াম চেং জলি সোমথুম পারুক চক পে ইন থি টোক ছুং তেন চানপুই না চেং নয় নি আন্দ দং থে তি পোসইন হে স্কিম হি মি ভাইবেল ছেসোম নি পাসারি চুয়াং ইন আনজোম তো আ তুলথং ইন ছুম কো নয় সোম পাখাত ভেল হে না জানপুই না সুম চেং ভাইবেল ছেসিং নি সাং নি পেক ছু আনি তো তি আসই বক ভেনিজুয়েলা আ লিয়েন হিং না তাক খেং আবাঙা থিজা চু মি সাং খাজালি সোম থু মানলিং তো আ মি সিং রুক সাং রিয়া জাকুয়া ভেল চিন শিয়াত লাভিন আল ওম মেক বক নি আসই আনি নিলাই নিকল তা আ 7.2 le 7.5 fana lir hi hian building tam tak asoi chima vo in thleng in chan chua na ngor taka tho chhun zom zel ani vo in lama US le Iran anin ka le awang in West Asia a ba rak tang tak a in mun chhau le meka anin kara in rem na thuthlung an lo siam to po atlu cheme ka ni US soidan in Iran in drone tu al thei phura ka awang in Strait of Hormuz pula Iran se pai mun poi mo som chu US se pai ten an be a Iran hian chang let ve nga ling Kuwait le Bahrain a US se pai mun de chu missile le drone in an ka pa ni heti la hian Israel le Lebanon ram ria te po ba urua ka chang hle a akha to kin anin kap ton reng ani so ti zong chu chanchin thar lang sar zual kan puan the te chu an ni tuna chuan mal than hun kan mang a tun chu mal than huna chuanin Mizoram Synod Choir tena pathian fangna hla an rem kan ngai thla hau don ani masabera kan ngai thak tu hi phulo mangai na ti hla Mizoram Synod Choir tena an rem ani